এবার এক বাকপাসে উঠাকে থামামেল কে শ্মশান ভূমি লে চাল যায় ক্রিমিশন টুডে আট নাইন থার্টি এ এম পাজঙ্কে রোড মোসেলমো সেন্ট অন্তান গুডল্যান্ডস মে সত্তর বরিস কে সোসঞ্জি সেতঙ্কে শ্রীমতী জগবন্তী রাজকুমার জুন পেডাশ নাম জুধুয়া আর জুন ইন্দ্রানী সে জস্তি জানাল যা থ্রলন গুজরগল হমন উনকর অর্থী বাদ মে উনকর বেটা বিমল রাজকুমার কে ঘর পাজঙ্কে রোড মোসেলমো সেন্ট অন্তান গুডল্যান্ডস সে উঠাওয়াল যায় কাতানিয়া ইতালি মে ষাট বরিস কে স্বাসন্তকে শ্রী বিজয় বাহাদুর জুন বিজয় সে জস্তি জানাল যা থ্রালন আর পেহলে আমদানি ওড প্লেন্ডি পাপায় রাহথ্রালন গুজরগল হবন উনকর অন্তিম সংস্কার আজ সাঁজকে তিন বজে কাতানিয়া ইতালি মে করাল যায় ক্লোজেল রোড ফিনিক্স মে তেঁতিস বরিস কে থ্রন্থাসকে শ্রী তৃষ্ণা হরক জুন জেফ সে জস্তি জানাল যা থ্রালন গুজরগল হবন অর্থী আজ দিন কে এগারো বজে উনকর পিতা সুন্দর হরক কে ঘর ক্লোসেল রোড ফিনিক্স সে উঠাকে সুলফেরিনো কে শ্মশান ভূমি লে চাল যায় ক্রিমিশন টুডে আট ইলেভেন এ এম সরনাম রোড সুরিনাম মে একাত্তর বরিস কে সোসান্তি উনসঙ্কে শ্রী জয়রাম গোবিন্দ জুন রাম সে জস্তি জানাল যা থ্রালন গুজরগল হওয়ান অর্থী আজ দিন কে এক বজে উনকর বেটি সামিলা বাই গোবিন্দ কে ঘর সরনাম রোড সুরিনাম সে উঠা কে ঘাঁপা কে শ্মশান ভূমি লে যাল যাই ক্রিমিশন টুডে আট ওয়ান পি এম পেলখ্যাঁ সেবাস্তপুল মে তিরালিস বরিস কে কারণ থাশং কে শ্রী ওমিয়াদেব ইসেবিয়া জুন ঋতু সে জস্তি জানাল যা থ্রালন গুজরগল হমন অর্থী আজ দিন কে বারো বজ কে আধা উনকর পত্নী পুনম ইসেবিয়া কে ঘর পেলখ্যাঁ সেবাস্তপুল সে উঠা কে লিসিয়া সেবাস্তপুল কে কবরস্থান লে যাল যাই ফিউনারেল টুডে আট হাফ পাস্ট নুন নম্বর 177 পায়ত মে 66 বরিস কে 66 কে শ্রী তিলক সম্পত জুন বিষ্ণু সে জস্তি জানাল যা থ্রালন গুজরগল হওয়ান অর্থী আজ দিন কে 10 বজে উনকর ঘর নম্বর 177 পায়ত সে উঠা কে আলে ভুইয়ং কে শ্মশান ভূমি লে চাল যায় ক্রিমিশন টুডে আট 10 এ এম কালিমাই রোদ রিবিয়া জুরম্পা মে 19 বরিস কে 19 কে শ্রী আজাগেন রঙ্গাসৌমি জুন আবিসেন সে জস্তি জানাল যা থ্রালন গুজরগল হওয়ান অর্থী আজ দিন কে 2 বজে উনকর পিতা সিভেন রঙ্গাসৌমি কে ঘর কালিমাই রোদ রিবিয়া জুরম্পা সে উঠা কে পয়েন্তিলাস্ক কে কবরস্থান লে চাল যায় ফিউনারেল টুডে আট 2 পি এম করিমবোকাস লেন লেসকালি রোড প্ল্যানপাঞ্জম মে 50 বরিস কে 57 কে শ্রী জনাব মোহাম্মদ সামাদ খাঁ করিমবোকাস জুন সামাদ সে জস্তি জানাল যা থ্রালন ইন্তকাল করগল হওয়ান জনাজা আজ ফজর কে 10 বজে উনকর ঘর করিমবোকাস লেন লেসকালি রোড প্ল্যানমায়ং সে উঠা কে প্ল্যানমায়ং কে কবরস্থান লে চাল যায় ফিউনারেল টুডে আট 10 এ এম টাগো লেন কালবাস মে 91 বরিস কে 91 কে শ্রীমতী ধনবন্তী পালারাম পেডাশ নাম কোলিচন অর্জুন ধনু সে জস্তি জানাল যা থ্রালন গুজরগল হওয়ান অর্থী আজ দিন কে 2 বজে উনকর ঘর টাগো লেন কালবাস সে উঠা কে বামশ কে শ্মশান ভূমি লে চাল যায় ক্রিমিশন টুডে আট 2 পি এম বোপলং রোদ কালবাস মে 68 বরিস কে 68 কে শ্রী নবীন চন্দ্রা জীবন জুন নবীন সে জস্তি জানাল যা থ্রালন আর লেডি রাম গুলাম স্কুল কে পুরানা অ্যাটেন্ডেন্ট রলন গুজরগল হওয়ান অর্থী আজ বাদ মে উনকর পত্নী ললিতা জীবন কে ঘর বোপলং রোড কালবাস সে উঠাওয়াল যায় নম্বর 56 রয়্যাল রোড লেসকালিয়ে মে 91 বরিস কে 91 কে শ্রীমতী পদ্মাবতী ঘুরা পেডাশ নাম রামধিয়ান অর্জুন দেবন্তী সে জস্তি জানাল যা থ্রালন গুজরগল হওয়ান অর্থী আজ সাঁজকে 3 বজে উনকর বেটা আদিল গুরা কে ঘর রয়্যাল রোড লেসকালিয়ে সে উঠা কে বাসে কারং লেসকালিয়ে কে শ্মশান ভূমি লে চাল যায় ক্রিমিশন টুডে আট 3 পি এম সোশ্যাল ওয়েলফেয়ার রোড শ্রীমে ঘৈনিয়ে মে 58 বরিস কে 57 কে শ্রীমতী দময়ন্তী ভুকন পেডাশ নাম রাম খিলাওয়ন আজুন ফি সে জস্তি জানাল যা থ্রালন গুজরগল হওয়ান অর্থী আজ দিন কে 2 বজে উনকর পতি রাজ ভুকন কে ঘর সোশ্যাল
वेलफेयर रोड श्रीमय ग्रोनियर से उठा